0: L'atelier sur Prune 92 FM.
1: Au revoir tout le monde, au revoir Radio Prune, au revoir Yelena. Tokoyo kaposa no makasi.
2: Ayambe ala nyoko nyimandi. Dans l'avenir, que Dieu facilite les retrouvailles.
3: Bidai Radio Prune. এখানে এসে খুবই ভালো লেগেছে আপনাদের সাথে সময় কাটিয়ে, অনেক মিস করব। ধন্যবাদ আপনাদেরকে।
4: تشکر یلنا از دعوت شما در رادیو بخین و این برنامه. من خیلی خوشحال شدم از شما که شما رو دیدم. تا هفته بعد، وقتتان بخیر. سپاسگزارم.
5: بیدای یلنا، بیدای رادیو پرون. এটা আমি খুব মিস করব, খুব ভালো লেগেছে এখানে এসে, ধন্যবাদ।
1: বাই এলেনা, বিজু,
6: আর রোয়ার, বিজু, আর রোয়ার,
0: মারসি। C'était l'atelier sur Prune. Retrouve le podcast de l'émission sur prune.net.